0: আমরাই বিরাট চকুশি পিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনা আন ঢুকেই তো পাইন চাটানিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত গরলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতর এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মা ব্যাংক মা সব স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পর জোড়িনছ তাও
1: ফোন নম্বর 0-21-545-787-98-4-20-35-541
0: ভয় গুড ভেরি গুড ভেরি গুড।